0: listening to ycradio.org, the voice of today's generation.
1: প্রতারণা সতর্কতা, কখনোই আপনার খানি লগইন পাসওয়ার্ড বা MFA তথ্য শেয়ার করবেন না। অনুগ্রহ করে নিম্নলিখিত বিষয়গুলো মনে রাখুন। কখনোই আপনার পাসওয়ার্ড বা MFA যাচাইকরণ তথ্য কারো সঙ্গে শেয়ার করবেন না। ক্যাম্পাস এবং খানি IT বিভাগ কখনোই আপনার কাছে এই তথ্য চাইবে না। যদি আপনি নিজে লগ ইন প্রক্রিয়া শুরু না করে থাকেন, তাহলে কোনো MFA অনুরোধের জবাব দেবেন না। সন্দেহজনক বা অপ্রত্যাশিত টেক্সট মেসেজ এবং ইমেইলে থাকা কোনো লিঙ্কে ক্লিক করবেন না বা কোনো সংযুক্তি অ্যাটাচমেন্ট খুলবেন না। যদি আপনার মনে হয় যে আপনি আপনার পাসওয়ার্ড বা MFA তথ্য দিয়ে ফেলেছেন, কোনো সন্দেহজনক লিঙ্কে ক্লিক করেছেন অথবা ভুলবশত কোনো সন্দেহজনক সংযুক্তি খুলেছেন, তাহলে সহায়তার জন্য অনুগ্রহ করে আপনার ক্যাম্পাস হেল্প ডেস্কের সঙ্গে যোগাযোগ করুন। এটি খানিয়ের একটি প্রতারণা সতর্কতা ঘোষণা।
2: Hey, your college students, log on to your Cardinal app. Hit the link and tune in to ycradio.org. My name is Lisa Ray, and you're listening to ycradio.org, the voice of today's generation.
3: Hey, Lisa, how are you? It's been so long. Are you back for good? What's going on?
4: Hey, good to see you. Yes, I'm back for good, and just trying to get my life back together.
3: Well, I'm so happy that you're home. It looks like things are going well. I've been seeing those pics you post of you and your family at all those fun events. What gives?
4: Oh, VetTix. VetTix gives.
3: What's VetTix?
4: VetTix is an amazing charity that gives free event tickets, like concerts, sporting events, and shows, to currently serving military vets and their families, and to the immediate families of troops killed in action. It's a really nice organization.
3: That is so nice.
4: These events have helped me feel like myself again, and all these new happy memories my family and I are making are priceless.
3: We have extra tickets sometimes. Can I donate them?
4: Yes, it's easy. Just go to vettix.org. You can give your extra tickets and other vets like me can sign up to get them.
3: Awesome. I love that idea. What a great way to give back. I'm so glad you told me about it, and it was amazing to see you. And listen, thank you for your service.
5: You're listening to ycradio.org, the voice of today's generation.

0: Hey, this is Amu Patel, R&B singing soul sensation. You're listening to ycradio.org, the voice of today's generation.
1: প্রতারণা সতর্কতা, কখনোই আপনার খানি লগইন পাসওয়ার্ড বা MFA তথ্য শেয়ার করবেন না। অনুগ্রহ করে নিম্নলিখিত বিষয়গুলো মনে রাখুন। কখনোই আপনার পাসওয়ার্ড বা MFA যাচাইকরণ তথ্য কারো সঙ্গে শেয়ার করবেন না। ক্যাম্পাস এবং খানি আইটি বিভাগ কখনোই আপনার কাছে এই তথ্য চাইবে না। যদি আপনি নিজে লগ ইন প্রক্রিয়া শুরু না করে থাকেন, তাহলে কোনো MFA অনুরোধের জবাব দেবেন না। সন্দেহজনক বা অপ্রত্যাশিত টেক্সট মেসেজ এবং ইমেইলে থাকা কোনো লিঙ্কে ক্লিক করবেন না বা কোনো সংযুক্তি অ্যাটাচমেন্ট খুলবেন না। যদি আপনার মনে হয় যে আপনি আপনার পাসওয়ার্ড বা MFA তথ্য দিয়ে ফেলেছেন, কোনো সন্দেহজনক লিঙ্কে ক্লিক করেছেন অথবা ভুলবশত কোনো সন্দেহজনক সংযুক্তি খুলেছেন, তাহলে সহায়তার জন্য অনুগ্রহ করে আপনার ক্যাম্পাস হেল্প ডেস্কের সঙ্গে যোগাযোগ করুন। এটি খানিয়ের একটি প্রতারণা সতর্কতা ঘোষণা।
2: Get the word out with YC Radio. Give your department, program, event, or student activity an additional voice with a YC Radio public service announcement, PSA. Airing a PSA on YC Radio is a simple and effective way to complement your existing outreach efforts while expanding your message to students, faculty, staff, and listeners both on and off campus. Whether you're promoting an upcoming event, recruiting volunteers, highlighting a campus service, or sharing important information, we'll help you create a clear, professional PSA that gets your message heard. Creating a PSA is quick, easy, and free for your college departments, student organizations, faculty, and staff. For more information or to get started, contact 718-262-5293. Promote your event, share your message, reach the York College community with YC Radio. Visit ycradio.org, the voice of today's generation.
3: Hey Lisa, how are you? It's been so long. Are you back for good? What's going on?
4: Hey, good to see you. Yes, I'm back for good and just trying to get my life back together.
3: Well, I'm so happy that you're home. It looks like things are going well. I've been seeing those pics you post of you and your family at all those fun events. What gives?
4: Oh, VetTix. VetTix gives.
3: What's VetTix?
4: VetTix is an amazing charity that gives free event tickets, like concerts, sporting events, and shows, to currently serving military vets and their families, and to the immediate families of troops killed in action. It's a really nice organization.
3: That is so nice.
4: These events have helped me feel like myself again, and all these new happy memories my family and I are making are priceless.
3: We have extra tickets sometimes. Can I donate them?
4: Yes, it's easy. Just go to vettix.org. You can give your extra tickets and other vets like me can sign up to get them.
3: Awesome. I love that idea. What a great way to give back. I'm so glad you told me about it, and it was amazing to see you. And listen, thank you for your service.